0: ব্যাংকিং খাইমত বিলি চি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম ক্যারে ঞ দেপ্রে ছালি জানকারী রি বিষয়া ঞ কল পরিমো চমই ঞ ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা ঞ দেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাং দি নীল পরিমো ঞ তানে সতর্ক তানা ঠদরে ক্যা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারী জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভারি লাই
2: আয়া মরে নিয়ামা
3: কে ভয় দিদি তাই সঞ্চো ছ কি কসো
2: হের না বাবু ছাতি দুখ্নে পেট গজ্নে গর্ছ কহিলে কাহিঁ তো সাস ফেরনাই গাড়ো আয়া খাই কে ভয় কে
3: ল দিদি তো ভনে তুরন্ত চেক যাঁচ করি হালোস না আপনার স্বাস্থ্যকে তো খেয়াল গর্নুপর্ছ হে দিদি বেলাইমা
2: জানে তো ভনে বাবু খোই কা জানি খা কা জানি হলা হে
3: ল দিদি বিশিসার নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোকমা রয়েকো কিয়ার ফার্মেসি এন্ড ল্যাব মা গই হালোস না
4: দৈনিক প্রদান গরিনে সেবাহরু ল্যাব সেবা দক্ষ তথা অনুভবী ল্যাব টেকনিশিয়ান দ্বারা রগত দিশার পিসাব তথা খাকার পরীক্ষণ গরিন্ছ
5: থাইরয়েড সুগার প্রেসার ছাতি পেট হাড় জোনি নসা রোগ মহিলা সম্বন্ধী রোগহরু নাক কান ঘাটি সম্বন্ধী রোগ ছালা তথা যৌন রোগহরুকো সাপ্তাহিক গ্রুপমা চেক যাঁচ গরিন্ছ
4: দক্ষ তথা অনুভবী ফার্মাসিস্ট দ্বারা সঞ্চালন গরিয়েকো এস ক্লিনিকমা বিরামীহরুলাই ঘরমাই গয়ের সেবা দিনে ব্যবস্থা সমেত রহেকো ছ
5: কিওর ফার্মেসি এন্ড ল্যাব বেশি শহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লমজুং
4: সম্পর্ক ফোন 9849068924 9850036780
2: यो मोबाइलले पनि तनावै दियो भने
6: हैन के तनाव दियो ए खुशी
2: हेर न अस्ति भक्खर बनाएर ल्याएको फेरि बिग्रियो होइन मर्मत गर्ने गतिलो पसल कतै छैन
6: छ नि किन नहुनु हाम्रै बेसी सहरको पुरानो ब्याङ्क चोक नजिकै रहेको जनता मोबाइल इलेक्ट्रोनिक्स पसलमा दक्ष एवं अनुभवी व्यक्तिहरूबाट मोबाइल मर्मत गरिन्छ नि
7: हामी कहाँ सामसुङ रेडमी भिभो टेक्नो ओप्पो नार्जो रियलमी लगायतका ब्रान्डेड मोबाइल सेटहरू पाइनुका साथै बिग्रिएका जुनसुकै ब्रान्डका मोबाइलहरू दक्ष एवं अनुभवी व्यक्तिहरूबाट मर्मत गरिन्छ साथमा इलेक्ट्रिक सामानहरू पनि उपलब्ध छ
8: प्रोप्राइटर शम्सुल आलम जनता मोबाइल इलेक्ट्रोनिक्स पसल बिक्री तथा मर्मत केन्द्र बेसीसार नगरपालिका साथ पुरानो ब्याङ्क चोक रोशन फ्रेस हाउस सँगै लमजुङ थप जानकारीको लागि सम्पर्क 9845994046 9813099532
9: हाम्रो शाखा बेसीसर नगरपालिका साथ एनआईएमबी ब्याङ्कको ठिक अगाडि पनि रहेको छ।